આપણે શુણી સહિત અસ્મિકારી આકાશવાણી એફએમ રેનબો કટક દિલ સે દિલ તક દિલ સે દિલ તક ઋતુ મિત્ર આજ આપણક સહિત વર્તમાન સ્ટુડિયો ખડીરે સમય આસે જેચી 6:55 એવં મોર્નિંગ રે કિછી ખાસ અપડેટ નીકી દેવ મિત્ર હાજર હી જેચી આપણમાનંકર હૃદય પાખરે ए किछि दिन हबो माने सूर्य देवता टिके एक्स्ट्रा ड्यूटी रे अछंदी यस जो कापाट किंतु आज रे सबटु हाईएस्ट टेंपरेचर कोन रहइबो केमति रहइबो वेदर माहौल निहत बारे जानि दबो यस आज रो हाईएस्ट टेंपरेचर रहइबो 39 डिग्री सेल्सियस एंड लोएस्ट टेंपरेचर रहउची 30 डिग्री सेल्सियस किंतु कटक रो मौसम जेतो तिके ह्यूमिडिटी त रहइबो गरम 39 डिग्री रो खरा रे किंतु फील हबो 42 डिग्री पाखा पाकी बस एबे जो ভাবে খরা গরম হচ্ছে যেতবে বি আপনার ঘর বাহার কু বাহার নিজ সহিত পানি বোটল ধরন্ত ওদা কপড়া নিয়ন্ত হালকা কপড়া পিন্ধন্ত ধলা কলর হালকা পোশাক পিন্ধিবা পাই সববলে চেষ্টা করন্ত আউ যদি আপনার সেতিটা কিছু কাম না দিন 11টার সন্ধ্যা 5টা পর্যন্ত টিকে অ্যাভয়েড করন্ত বাহার কু যান্তনি কাইকি না এবে তো 5টা পর্যন্ত কি সে গরম হাওয়া ফিল হচ্ছে সো নিজের ধ্যান আমি নিজে হি নেই পারিবা এই সময় মানকরে নিজকে হাইড্রেটেড রাখিবা পাই প্রচুর পানি পি পারিবা এবং নিজকে সুস্থ রাখি পারিবা ইয়েস যদি যেমতি মু হিউমিডিটি কথা কইলি তাহলে আজি হিউমিডিটি রহিব 83% এবং এয়ার কোয়ালিটি রহিছে 58 স্যাটিসফ্যাক্টরি এয়ার ইন্ডেক্স কোয়ালিটি যাহা জানা পড়ছে আউ হ পবন

গুড মর্নিং আপনারা টিউন করছো 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তক দিল সে দিল তক শ্রীদেব মিত্র আছে আপনার সহিত স্টুডিও ঘরে বর্তমান সময় 7টা বাজে 53 সেকেন্ড ইয়েস আজিরো ডি আরম্ভ হওয়া পূর্ব আজ আপনার কোণ শুনেপারে কার্যক্রম আম কেন্দ্র আপনার নিহতি ভাবে জনাই রাখবি আমার স্বাস্থ্য রয়েছে আপনার সকাল 7টা বাজে 10 মিনিটে এর বিষয় রয়েছে মস্তিষ্ক ম্যালেরিয়া এবং এই সম্পর্ক আলোচনা করবে ডক্টর বৃন্দাবন বিশ্বাল এবং সকাল 7টা বাজে 25 মিনিটে আপনার শুনেপারে শুভ সকাল এবং সকাল 8টা বাজে 30 মিনিটে আপনার রয়েছে কার্যক্রম মো পছন্দ ডায়াল ইন লাইভ চিটচ্যাট প্রচার করব সকাল 9টা এবং সন্ধ্যা 5টা বাজে 2 মিনিটে এবং এর নির্ধারিত বিষয় ফোন কল মাধ্যমে আপনার নিজের মতামত দিয়ে দিন 10টা এবং রাতে 10টার রেনবো এসএমএস এর নিজ পছন্দ গীত শুণা আপনার এসএমএস মাধ্যমে অনুরোধ করে কার্যক্রম কলাকার শুনেপারে দিন 11টায় এবং দিন 11টা বাজে 30 মিনিটে শুনেপারে কতটি হিন্দি কথাচিত্রর গীত কিছু কথা কিছু গীত শুনেপারে দিন 12টায় এবং দিন গোটে বাজে 10 মিনিটে আজ চর্চার এর নির্ধারিত বিষয় নিজের মতামত এসএমএস মাধ্যমে আপনার সেয়ার করে পুরোনা ওড়িয়া কথাচিত্রর গীত শুনেপারে দিন 2টা বাজে 45 মিনিটে এবং অপরাহ্ন 3টায় শুনেপারে কার্যক্রম মো দেশ অপরাহ্ন 4টায় শুনেপারে কার্যক্রম সুরিলা আফটারনুন এবং গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রীরামচরিত মানসর 36তম ভাগ আপনার শুনেপারে সন্ধ্যা 6টা বাজে 10 মিনিটে ভক্তি গীতর কার্যক্রম আরাধনা শুনেপারে সন্ধ্যা 6টা বাজে 30 মিনিটে এবং পরে পরে আপনার রয়েছে সন্ধ্যা আসর যাকে আপনার শুনেপারে 7টা

বৃদ্ধি করা উভয় পক্ষ সম্মতি প্রদান করেছেন। এতদ্ব্যতীত অতি গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ আদান প্রদান প্রসঙ্গে মধ্যে দুই দেশ মধ্যে আলোচনা হয়েছে ডক্টর জয়শঙ্কর সূচনা দিয়েছেন। ভারত কানাডা অর্থনৈতিক ভাগিদারীর পরবর্তী অধ্যায় বিশ্বাস ভিত্তিক হওয়া সহ দুই দেশের সমৃদ্ধি দিগরে পথ প্রদর্শক হব বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আশাব্যক্ত করেছেন। গত রাতে কানাডার টরন্টোঠারে এক মন্ত্রীস্তরীয় অধিবেশনের উদ্বোধন দিয়ে সে এহা কহিছন্তি। শ্রী গোয়েল কহিছন্তি সমন্বিত অর্থনৈতিক ভাগিদারী চুক্তিনামা দিগকু দুই দেশ গতি করিথিবা সময়রে বিশ্বাস মাধ্যমে নূতন বাণিজ্য ও পুঞ্জিনিবেশর সুযোগ সৃষ্টি হয়েছে। এই চুক্তিনামা ভারত ও কানাডা মধ্যে বাণিজ্য ও পুঞ্জিনিবেশ ক্ষেত্রকে অধিক সম্প্রসারিত করা দিগরে এক প্রমুখ ভূমিকা গ্রহণ করা সহ অন্য কতক ক্ষেত্রে সহযোগ লাগি নূতন সুযোগ সৃষ্টি করেছে। ক্রিকেট রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু প্রথম দল ভাবে আইপিএল ক্রিকেটর চলিত সংস্করণের ফাইনালে প্রবেশ করেছে। গতকাল ধর্মশালাঠারে অনুষ্ঠিত কোয়ালিফায়ার ওয়ান ম্যাচে এই দল গুজরাট টাইটানসকু 92 রনরে পরাস্ত করে ফাইনাল খেলবার যোগ্যতা অর্জন করেছে। গুজরাট টাইটানস টস জিতি প্রথমে বোলিং করিবার নিষ্পত্তি নেইথিলা। রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু প্রথমে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভরে 5 উইকেট হরাই 254 রন করেছিলা। দল পক্ষরু রজত পট্টিদার মাত্র 33টি বলরু 93 রন করে অপরাজিত রহিবা সহিত প্লেয়ার অফ দ ম্যাচ বিবেচিত হয়েছিলেন। বিরাট কোহলি ও কৃণাল পাণ্ডা 43 রন লেখায় সংগ্রহ করেছিলেন। 255 রন বিজয় লক্ষ্যর পিছা করে গুজরাট টাইটানস আউ 3টি বল বাকি থাই 162 রনরে অল আউট হয়ে যাইছিলে। দল পক্ষরু রাহুল তেওয়াতিয়া সর্বাধিক 68 রন করেছিলেন। রয়্যাল চ্যালেঞ্জর্স পক্ষরু জ্যাকব ডফি 3টি উইকেট অক্তিয়ার করেছিলে। আজি এলিমিনেটর পর্যায়ে সনরাইজর্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস পরস্পরক ভেটবে। এই ম্যাচ সন্ধ্যা 7:30 মিনিটে নিউ চণ্ডীগড় মোহালিঠারে অনুষ্ঠিত হব। মুখ্য সংবাদগুলিক পুনি থরে প্রধানমন্ত্রী ভাবে নরেন্দ্র মোদীক কার্যকাল গতকাল পূর্ণ হল 12 বর্ষ। নির্বাচন আয়োগ দ্বারা কার্যকরী করা স্বতন্ত্র সঘন ভোটর তালিকা সংশোধনের বৈধতা সম্পর্কিত মামলাগুলিকর আজ রায় প্রকাশ করবে সুপ্রিমকোর্ট। এবং আইপিএল ক্রিকেটর চলিত সংস্করণের ফাইনালে প্রথম দল ভাবে প্রবেশ কলা রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু। সংবাদ শেষ হল।

টিউন করছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দল সে দল তক কোন দল সে দল তক সেদেব মিত্র আছে আপনার সহিত শো আরম্ভ হয়ে যাই ডার্লিং লাইভ র ইয়েস স্টুডিও ঘড়ি বর্তমান সময় আসি হয়ে যাই 9:25 আপনার ফেভরিট শো ডার্লিং লাইভ সহিত দেব মিত্র আছে কিন্তু আমি ওড়িয়া মানে না সবুলে টিকে খাইবা প্রেমী হইতা ঠিক কহিলি না ইয়েস আমাকে 9:30-6 আমাকে সবুলে পাই দরকার হইতা কেবল ভাত ডালি রে বেলে অন্য মানুষ রুচেনি তা সহ সাইড আইটম তো নিহাতি দরকার খাইবা কথা কু নেকি তাহলে আজ মু কিছু কথা হবি এ ভাবুছন্দি না কথা তো হেবি কিন্তু টিকে আলাদা ওয়েরে হেবি যেতবে আম পাই ঘরে কিছু খাইবা বনা হাইতা না আমি বেলে বেলে বহুত কমপ্লেন করতাও আজ টিকে খাইবা লুনিয়া হয়ে গেল আজ টিকে বেশি রাগ হয়ে গেল আউ টিকে এমতি হইতলে ভালো হইতা টিকে তো মন দেখি রোষেই কর কেবে কেবে কেহি জন তো বিগড়ি যাহান্তি কোন এইসব রোষেই হয়েছে মু খাইবিনি মতে আজ খাইবা ভালো লাগুনি মো পাই বাহারু অর্ডার করি দিও এইসব ফার্মা।

আজিকালি অনেক লোক না জবরদস্তি জায়গা দখল করতে, কিন্তু আপনার হৃদয়ের জায়গা কে জবরদস্তি দখল করা চেষ্টা করছেন। যদি সে জবরদস্তি দখল করা চাহুচার না, সেটি বি গোটে নিজের পণিয়া থাকে। হ্যাঁ, আমি সেই লোক উপরে হি নিজের পণিয়া দেখাই থাও বা জোর করে থাও।

हाँ बस हम और तुम। যেতবে এই হাম তুম দুই জনক পাখক আসি যাতে না, যেতবে হাতরে হাত ছন্দি আগক বড়ি চালান্তি না, সেতবে দুনিয়ার অনেক ঝড় ঝঞ্ঝা অনেক কষ্ট সে সামনে খুব ছোট লাগে। শুনেছেন আপন মানে দেবমিত্র 100.4 আকাশবাণী এবং রেইনবো কাটক দিল সে দিল তাকরে। চলতে দেখ নেক্সট এস এম এস কে কেউ পঠাই এবং সি কণ শুণা ফরমাইশ করছেন। এই এস এম এস করছেন কিশোরনগর কটক রু পবন চন্দ্র পাল এবং মমতা পাল লিখুছেন জয় জগন্নাথ নমস্কার ওড়িয়া আলবম পুনেই জহ্ন গীত শুণবাক চাইছেন জীবনরে বেড়ে বেড়ে এমিতিকা ভুল হয়ে যায় রে। গায়ক হচ্ছে বাবুল সুপ্রিয় কিশোরনগর পঠাইছেন নিহতি ভাবে বিউটিফুল সে গীত নস্টালজিক ফিল করুথিবা গীত মু আপনাকু শিওর শুনেবি। চলন্তু দেখিবা পরবর্তী এসএমএস রে রিকোয়েস্ট কি আউকটু পঠাইছেন। হ্যাঁ ইয়ে এসএমএস হমে মিল রহা হ্যায় ছত্তিশগড় সে অর হমে ভেজ রহে হ্যায় হীরামণি বর্মা, পারসমণি বর্মা, পুষ্পেন্দ্রমণি বর্মা, নোখেলাল বর্মা।

এই টপিকরে আম পাখে পরবর্তী মেসেজটি আসি পৌঁছুছি। মেসেজ করছেন ভুবনেশ্বর সঞ্জিত। সঞ্জিত লিখিছেন, গুড আফটরনুন ভাই, কেমিতে অছন্তি? ভেরি গুড আফটরনুন সঞ্জিত, বহুত ভালরে অছি, আশা করুছি আপনা বি বহুত ভালরে থিবে। সে লিখিছেন, টপিক বিষয়রে এয়া কহিবি কি মু রেনবো শুনিবাকু ভাল পায়। সে বি আপনক ভলি সুইট আরজে মানক সহিত বহুত বহুত ধন্যবাদ আপনক ভাল পাইবা এমতি বজায় রহু আম প্রতি এমতি আপনকর ভাল পাইবা কনস্ট্যান্ট রহিলে নিহাতি ভাবরে আমাকে ভি খুশি লাগিব এবং আপনাকে ভি খুশি লাগিব কি আপন এফএম রেনবো সহিত এতদিন ধরি জোড়ি হি রইছন্তি। সে আউ ভি লিখিছন্তি, যদি লং ড্রাইভ রে যায় এফএম শুনি শুনি যিবা মোর বহুত পছন্দ, গোটে দিন

ভারত। এটারে অনেক জাতি, অনেক ধর্ম, অনেক ভাষা ও অনেক পোশাক পরিচ্ছদর লোক বসবাস করতে। অনেক বিভিন্নতা আছে, কিন্তু এতে বিভিন্নতা সত্ত্বে আমি সমস্তে ভারতীয় ভাবরে গর্ব অনুভব করু। ভারতর ঋষি মুনি সন্থমানঙ্কর দেশ, শান্তি অহিংসা ও প্রেমর বার্তা এই মাটিরু হি সারা বিশ্বকু প্রসারিত হুয়ে। শ্যামল বনানী কলকল নাদিনী নদী উর্বর ক্ষেতর ভরপুর এই মাটি প্রকৃতরে সুজলা সুফলা ও শস্য শ্যামলা। ভারত বিষয়ে যেতে ব্যাখ্যা করলে মধ্য শব্দ অভাব পড়ব, কারণ খুব সুন্দর মো ভারত, এই মো দেশ ভারত।

ব্যাক ফ্রেন্ডস, টিউন করে শান্তি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক দিল সে দিল তাক মো আছি আপনাদের মিউজিক্যাল হোস্ট এন্ড দোস্ত সুবি সো চালিছি সুরেলা আফটারনুন ফ্রেন্ডস। আমার পারিবারিক পরম্পরা ভিতরে বহুত কিছি সোশ্যাল মোরালস লুচি রহে থাকে, স্যাক্রিফাইস, ফরগিভনেস এবং কোঅপারেশন র ভাবনা এহা দ্বারা জাগ্রত হয়ে থাকে। পরস্পরকু হেল্প করিবার মনোভাব আম ফ্যামিলি রু হি স্টার্ট হয়ে থাকে। যে ফ্যামিলি র যেতে স্ট্রং ট্রাডিশনস থাকে সেটি হ্যাপিনেস এন্ড প্রসপেরিটি বি সেতে অধিক থাকে। হ ফ্রেন্ডস, এই মোরাল ভ্যালুজ গোটে হেলদি সোসাইটি র বেস অটে। এই সবু মোরাল ভ্যালুজ হি গোটে ভাল সোসাইটি ক্রিয়েট করিবারে আমাকে হেল্প করে থাকে। সো ফ্রেন্ডস, জমা বি আপনার ফ্যামিলি র ট্রাডিশনস কু অবহেলা করন্তু নাহি, বরং সেটাকু সেলিব্রেট করিবাকু সবুবেলে ট্রাই করন্তু। এন্ড যেহেতু আপনা এবং আমি মধ্যে ফ্যামিলি, তো রেইনবো ফ্যামিলি র ট্রাডিশন হেউছি আপনার পাখে পৌঁছিবা কিছি লোডস অফ ইনফরমেশন এন্ড তা সহিত ঢের সারা মিউজিক আপনার ডে বনে রাখিবা পাই। সো স্টে টিউন এন্ড স্টে কানেক্টেড 200.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাকাউ কহুতান্তু দিল সে দিল তাক।

0: সো আমি পাইযাইছি আমার নেক্সট কলরক চলন্তু কথা হইছি বাতাঙ্গ সহ। হ্যালো, গুড আফটারনুন, কে কহুছন্তি, কোঠু কহুছন্তি? হ্যালো
1: হ্যালো, মু আশুতোষ মল্লিক কেন্দ্রাপড়ারু কহুছি।
0: আশুতোষ ভাই, আপনক আমার কার্যক্রমক স্বাগত। কোন কহিবে আজির টপিক বিষয়ে?
1: আজ মু কয়া পই চাউছি কি টেকনোলজি আমার ডে বাই ডে রে বহুত আগে যাইছি।
0: তো এটা শিক্ষা ক্ষেত্রে কিন্তু

সেলফ কন্ট্রোল আমি নিজে ভাবিবা দরকার যে যদি এই টেকনোলোজির ইনভেনশন আমাকে বেনিফিট দবা পাই হেছি তেবে আমি এইটা কু নেকি নিজ সহ হেউ বা অন্য কাহ সহ হেউ কোনসি প্রকার ক্ষতিকারক জিনিস করিবা কথা নুহে। সো টেকনোলোজি কো সবুবেলে সুন্দর ভাবরে ঠিক ভাবরে সচেতন হই ইউজ করিবা উচিত। তো কোন কহিবে আপন শিক্ষা ক্ষেত্রে কোন রহিছি টেকনোলোজির ভূমিকা সে বিষয়ে জনে দিওন্তু আমাকু। সো চলিছি ডায়াল ইন লাইভ চিটচ্যাট র আপনার থট শেয়ার করা ডায়াল করুন নম্বর 0671230315।

0: সো আমার সাথে জড়ি হয়েছেন আমার নেক্সট কলার চলন্ত শুনে তাঙ্ক হ্যালো গুড আফটারনুন কে কোচন কোঠু কোচন
1: হ্যালো গুড আফটারনুন ম্যাম
0: গুড আফটারনুন কে কোচন
1: মো অরবিন্দ কোতলি কটক
0: অরবিন্দ ভাই আপনাকে আমার কার্যক্রমক স্বাগত কোন কহবে আজর টপিক বিষয়ে
1: ম্যাডাম আজি টপিকটা বহুত সুন্দর হইছি একচুয়ালি কোন কি টেকনোলজি কি আমাকে আগুকে বড়িবার সুযোগ দেই
0: আজ্ঞা
1: আমি দূর দূরান্ত পাঠ পড়ে যাই পার আমি ঘরে বসে বিষয়ে জাগে মো পু বর্তমান নিট পরীক্ষা প্রিপেয়ার হচ্ছে সে তো যাই পারি দূর কু ক্লাস করা ঘরে বসে কি সে অনলাইন ক্লাস হয়ে পড়ু টেকনোলজি ধন্যবাদ দেবি টেকনোলজি
0: নিহাতি ভাবে টেকনোলোজি আমার লাইফ কু বহু সুগম আন্ড সরস করে দিয়েছি থ্যাংক ইউ ভাই আপনার এত সুন্দর কথা আমার সহ শেয়ার কলে সেপা আপনার দিল সে ধন্যবাদ
1: নমস্কার ম্যাডাম
0: নমস্কার সো কন রয়েছে আপনার থট আত্র রয়েছে বহু হি কম সময় আমার হাতে সো কন কহবে শিক্ষা ক্ষেত্রে টেকনোলজি কেতে করেছি হেল্প সে বিষয়ে কহবা ডায়াল করে দিও নম্বর 0671230315।

0: টেন কুইশন দি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তাক স্টুডিও ঘড়ে বাজিবাকু যাচ্ছি সময় সন্ধ্যা ছটা বাজি দশ মিনিট প্রচার করুছু গোস্বামী তুলসী দাস বিরচিত শ্রী রামচরিত মানসর তিরিশতম ভাগ এবং পরে পরে সংস্কৃতরে সম্বাদ রিলে করে প্রচার করিবু আকাশবাণী দিল্লিরু
1: এপিসোড 30 30

ফ্রেন্ডস টেন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তক সোশ্যালি চি সন্ধ্যা আসর সন্ধ্যা আসরের নেক্সট মেসেজ টি করেছেন দিবাকর সেঠি সন্ধ্যারাণী বিশ্বাল প্রেমজি ভাই এবং উর্মিলা ভারত উর্মিলা বেহরা সিডিএ কটক রু লিখিছেন জয় জগন্নাথ অপা আপনার মধ্যে জয় জগন্নাথ সমস্ত শ্রোতা ভাই ভৌণী মানুষ থন্ডা থন্ডা বর্ষা ভরা শুভ সন্ধ্যা সমস্ত পাখে আপনার এই ওয়েশ পৌঁছে যাই লিখিছেন অপা আজ আমার প্রিয় শ্রোতা ভাই না ক্ষিতিশ চন্দ্র কর নানা জন্মদিন গোটে সুন্দর জন্মদিনর সং প্লে করা সহ জন্মদিনর শুভেচ্ছা ও শুভকামনা জনাই দেওয়া অনুরোধ রাখুছু। তো আমার শ্রোতা ক্ষিতিশ চন্দ্র কর ভাই তাঙ্ক জন্মদিনর অনেক অনেক শুভেচ্ছা উইশ ইউ অ ভেরি হ্যাপি হ্যাপি ওয়ালা বার্থডে। সো এই নেক্সট গীতটি প্লে করে দেউছি ক্ষিতিশ চন্দ্র কর ভাইঙ্ক পাই। সো স্টে টিউন টু 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তাক।

মাল্টি স্টারর এরারি ধর্মেন্দ্র এবং জিতেন্দ্র যোড়ি কথা ত আসলে পুরা পর্দা চমকি উঠুলা। জনে গরম ধরম তো আউ জনে নিজের চমৎকার ড্যান্স স্টেপ পাই পুরা ফেমস। এই বড় বড় হিরো মানে একাঠি হলে মুভিজ পুরা মসালেদার এবং ধম্মাকেদার হয়ে যাওতিলা। এই স্টার মানে পর্দাকু আসিলে দর্শক মানকৰ পয়সা ওসুল হয়ে যাওতিলা বলি কোহা যায়।

ফ্রেন্ডস টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেন মকাটাক দিল সাথিল সাথে সময় হয়ে গেলেনি আপনার ফেভারিট শো কিছি কথা কিছি গীতর সুজাতা আজ আপনার সহিত কিছু মিঠা মিঠা কথা হওয়া কিছু মিঠা মিঠা গীত মধ্যে শুনবে সেই টিউন করে রইথ 100.4 আকাশবাণী এফএম রেন মকাটাক দিল সাথিল তাকে

ওয়েলকাম ব্যাক ওয়ান্স অগেন টিউন করছেন্দি 100.4 আকাশবাণী এফএম রেনবো কাটক দিল সে দিল তক সো চলেছে কিছু কথা কিছু গীত হ্যাঁ বন্ধু হস কেবল খুশির প্রতীক নুহে এহা জীবনর এক ঔষধ মধ্যে যেমিতিকি ডাক্তার মানে কহন্তি যে লোক সববেলে হসুথান্তি না সেমানে অধিক সুস্থ রুহন্তি হস মনর চিন্তা কমাই দিয়ে ও হৃদয়কু মধ্যে হালুকা করে দেখন্তু না আজির এই ব্যস্তবহুল জীবনরে মানিষ বহুত চাপ ও দুঃখে রহুচি এমিতিকি সময়রে এক ছোট হস যদি আমি হসি দেউ না তাহলে আমার অনেক দুঃখ দূর হয়ে যাব মনর অন্ধকারকু দূর করে দিয়ে হস অন্ধকারকু দূর করে আলোক ভরি দিয়ে

वेलकम बैक वन सेकंड ट्यून करछंदि 100.4 आकाशवाणी एफएम रेन मकाटक दिल से दिल तक सो चली छी किछि कथा किछि गीत। हां साथी हस जेते हसिबे सेते सुस्थ रहिबे मध्य किंतु आज जुगरे मनीष जेते आधुनिक होउछि सेते हस तांका जीवन रु दूरै जाउछि। এই যেমিতি মোবাইল কম্প্যুটর ও ব্যস্ততা মানুষকে একাকি করে দেউছি আগর লোক মানে একাটি বসে হস কথা হয়েছিল কিন্তু এবে সেই সব অনেক কমে যাইছি। লোক মানক মুহরে চিন্তার ছায়া দেখিবা খালি মিলুছি যে কারণ কি হসর মূল্য আউ বড়ি পারুনি। যদি আমি জীবনের হসকু ধারণ করি পারিবা না তেবে জীবনকু অধিক সুন্দর করি হব। সাথী প্রকৃতির মধ্যে হসর ভৌরি দেখা মিলে যেমিতিকি সকালের সূর্যকিরণের যেতবে ফুল উপরে পড়ে ফুল মানে হসুথা পরি লাগতি পক্ষী মানুষ কুহুকু ধ্বনি প্রকৃতির হসর সঙ্গীত পরি লাগে। নদীর সেই কুড়ুকুড়ু ধ্বনি আমার মনকু আনন্দ দিয়ে থাকে। প্রকৃতি আমাকে শিখায় যে সদা হসি খুশি রহবা উচিত।